0: তিন প্রজন্ম বিষয় ব্যাপারে আপনার দায়িত্ব ধান নয়া ধান ফ্রি ওখানে আমি পূজা থাকে ঝাল পূজা কি পূজা করছি এই তিন পূজা আমাকে ও আপনার অবসান করে আশা কি পূজা ঠিক করে আশা কি পূজা আপনার সোনাই করতে হয় তিন পূজা নিবারে করতে হয় হ্যাঁ আবার
1: আজকে

0: ব্যাংক জানতে পারি কইনা যতই আরোগিক সরকারের ভুগি কইনা সব ওটা আছে ইন্ডিয়া আছে কোনারি না
1: Gracias.

আপনি মন্দির থেকে ভারতীয় করেন কিভাবে করবেন? দাদা কি ধারণা চাল না বুকে রাখুন খরচার ক্ষেত্রে দেখেন আপনার ঘরেই খান যেটা ঠিক আছে।

0: অধিকার আগে সম্ভব হলেও আজও তো পরিষ্কার করব সকল সুযোগের উন্নতা
1: संदेश

0: চিনি পাতা ল্যাস কোনো অক্ষণে চলে যা কিছু করে যা সব বিছানা চিনি রাখা
1: বিছানা হবো কি দিন তো সত্যি চিনি রাখা নাই
0: ভাবছে

চলাফেরা প্রতি বছর প্রতি বছর করা যাচ্ছে লক্ষ্মীকে আত্মবিশ্ব স্থাপনা করবার শিক্ষা আরো খুব ভালো আপনাদের আশঙ্কা করছি যে বছর প্রতি আমার